কৃষ্ণ লোকে গলা দাসী পতি পতিত কর্ম নষ্ট তাহার সর্বধর্ম ব্রত বিহীন নিন্দাচার নরকে পড়ন্তা শরীর ঈশ্বর নাম গ্রহণরু তৎকাল মুক্তি নরকরু মোক্ষ বাঞ্ছিত নরঙ্কর।

0: বিপ্রচরণ টুডু আর সাঁওতেন সেরেন পে আঞ্জম কেয়া সরকার আবো তিনাগ গান হকে এমা কাত বোনা অনা আইদারি ইদি কাতে আবো সরকার ঠেন খন আর বাংখান কোম্পানি ঠেন খন আবোয়া হক বন দাবি দাঁড়া তবে চেদ চেদ হক তাবন অকা অকা আইন রে মেনা অনা বাডায় কাক গে মারাং কাথা মা তবে নিতু দ নোয়া বাবদতে মিট থুতি আঞ্জম পে থুতি আকিন সুবর্ণ সরেন তিকিন
1: ধরতি তলারে মনমি হপন সাঁওতে চেঁড়া চিপ্রুপ জীব জিয়ালি আড়ি মজরে ধরতি তলারে মেনাক বোনা অনকাগে নানা হুনর দারে নাড়িরে নানা হুনর সন্ধান সহতে গোটা ধরতি আঁদড়িয়ায় আর সিং চাঁদো নিদে চাঁদো হ্যাঁ পাতর অন্তর বাংকাতে সমানতে মার্শাল আর নুতাতকিন হাটিঞাবন কানা পাছে অনাকো উহের কাতেগে বাবা সাহেব আম্বেদকর তিকিন ভারত জাগাত মানমি কো সমানতে আকুয়া আইদারি কো নাম দাঁড়িয়া অনাকো চিন্তা ভাবনা কাতে সংবিধান কিন অল লেয়া নয়া সংবিধান হুয়ুক কানা ধরতি রেনা যত খন মারাং অল আইন দলিল বার সেরমা এগারো মাস অঠারো দিন অল লাগিদ সময় লাগাও লেনা আবো ভারত দেশম ভেগার ভেগার রড় আড়াং ধরম নানা হুনার হরক বাঁধে জম নু চাল চলন এনেজ সেরেন খাতির মিটাং হুড়িং পৃথিবী লেকা বুঝোবা আর যত কোগে আকুয়া আইদারি কো সমান তো নাম দাঁড়িয়া মা অনা খাতির আবো কো তালারে আবো কো লাগিদ সংবিধান কিন অল হটো কানা আর নয়া সংবিধান পতব সে দলিল দ উন জখেজ রিন ভারত দেশম রিন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ১৯৪৯ মশিয়া নভেম্বর ২৬ তারিখ হিল কিন দস্তখত লিয়া আর পার্লামেন্টরে পাসিনা মেনতে কিন লই সদর লিয়া একিন সাঁওতে ২৮৪ জন সদস্য হক সাক্ষর লিয়া অনা দিন উইহার দহে লাগিদ তে ২৬ নভেম্বর হিল আইন দিবস মেনতে হ পালন আগু কানা আর নয়া আইন দলিল রে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তিকিন নাগরিক আয়দারি ইলেকশন প্রভিজন পার্লামেন্ট রেনা ব্যবস্থা এমান কিন অল লিয়া নাগরিক আয়দারি সে মৌলিক অধিকার মেনতে কিন অল হটো লিয়া অনা কো চেদ কো কানা আবো বাড়াই লাগতিক কানা আর আবো চেদ কো সুখ সুবিধা বন নাম দাঁড়িয়া অনা কো হুয়ুক কানা রাইট টু ইকুয়ালিটি যাহা

0: হ্যালো,
1: দোলগোবিন্দ মিশ্র স্কুলেগা কেন্দ্রা ব্লক দশটা জেলা।
0: কেমিতে অছন্তি দোলগোবিন্দ ভাই?
1: আয়া টিকে জ্বর হইছে আয়া টিকে মোর ম্যাডাম কুবি জ্বর হইছে।
0: বর্তমান যেহেতু ভাইরাল ফিভার হচ্ছে, তেণু আপনার মানে সতর্ক রহবা দরকার। বর্ষা কত কেমতি হয়ে যাচ্ছে সেতরে উদা হওয়া কথা নয়, পুরা সতর্ক রহবা দরকার। আপনার সব চালিছে আপনার অঞ্চলে? আপন তো পূজা
1: চালিছে
0: করতে,
1: গণেশ পূজা আমল আসুছি, এটা পূজা করা হবো।
0: আপন গুটে দিনরে হারারি গণেশ পূজা হয়ে যায়?
1: এগারো বজে যায় তাই আমি আমি দুই ভাই আর মোর বাপা তিনজন আমি জনরে চারটা লেখা পুরা করে যাবো আজ্ঞা।
0: হ্যাঁ, কাহিঁকি না গণেশ পূজা প্রায় সবুড়ে হুয়ে, দোকান বাজার আরম্ভ করে স্কুল কলেজ রে তো হুয়ে, আর পিলা মানে করতে সে স্কুল কলেজ কু আপন প্রাথমিকতা দৌথবে, কারণ ছোট ছোট পিলা মানে
1: স্কুল কলেজ আগে টাইম রই যাচ্ছে, বাকি তো ওটা আগে মানে ধীরে ধীরে ধীরে ধীরে করি রাতে 10-11 বজুছি আগে।
0: নিহাতি নিহাতি, কারণ পিলা মানে বেশি সময় তো উপাস করি পারিনি, আর তেণু সে পূজা গুড়া টিকে শীঘ্র সারিয়া পাই পড়িব। কুহন্তু তবে দলগোবিন্দ ভাই, কোন শুনেবা আপনকু?
1: আজ্ঞা, কলা বাজার ফিল্ম।

আকাশবাণী বারিপদা আমার পরবর্তী কার্যক্রম প্রায়োজিত কার্যক্রম এন্টারপ্রাইজ ইনকুবেশন প্রোগ্রাম রিলে করে প্রচার করছে আকাশবাণী কটক কেন্দ্র কিছুক্ষণ মধ্যে।

প্রিয় টিপিএন ও ডিএল উপভোক্তা, বিজুলি বিল নেই চিন্তিত অছন্তি কি? আসি যাইছি পিএম সূর্য ঘর মুফত বিজুলি যোজনা। ঘর ছাত উপরে সোলার লগান্তু এবং বিজুলি বিল রে মাসিক 300 ইউনিট পর্যন্ত সঞ্চয় করন্তু। 1 কিলোওয়াট সৌর প্যানেল স্থাপনা পাই সরকারক তরফরু 55,000 টাকা, 2 কিলোওয়াট

0: টাকা এবং 3 কিলোওয়াট পাই 138000 টাকার সাবসিডি সুবিধা রয়েছে। এবে সুবিধা বি সঞ্চয় বি আউ ডেরি কাহিকি। অধিক জানিবা পাই নিকটস্থ বিদ্যুৎ কার্যালয় অথবা গ্রাহক সেবা নম্বর 1800-3456-718 রে যোগাযোগ করন্তু।
1: মাসক মাস বিদ্যুত বিল বড়িবারে লাগিছে, ভারি অসুবিধা হলানি।
2: হ্যাঁ যেহলে করিবা কোন, ঘরে নানা কাম রহুছে, গরম ভি সম্ভালি হউনি।
3: মামা কোন হেলা এতে চিন্তারে কাহিন কি আছো?
1: কিছু নাই লো মা, এই কারেন্ট বিল কথা ভাবুতিলি। আউ কহ মো মামার পড়াপড়ি কেমতে চালিছে?
3: ভালো চালিছে বাপা। আজ স্কুল রে আমা স্যার পিএম সূর্য ঘর যোজনা বিষয়ে কহুতিলে, ঘরে সোলার প্যানেল লগাইলে প্রতি মাসরে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল বঞ্চাই পারিবা, আর সরকার এতে 3 কিলো ওয়াট পাই 138000 টাকার সাবসিডি মধ্যে দউচন্তি।
2: হ্যাঁ সত্যি, লক্ষেরু অধিক সাবসিডি।
3: হ্যাঁ মামা সঞ্চয় বি সুবিধা বি।
1: আসুন 1800-345-6718 কিংবা 1912 রে কল করে এই যোজনা বিষয়ে অধিক বুঝিবা। প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা, আপনি জানেন কি এবে 25 বর্ষ পাই বিজুলি বিল চিন্তার মুক্তি? পিএম সূর্য ঘর যোজনার মাত্র 1875 টাকা দেই, আজ্ঞা হ্যাঁ মাত্র 1875 টাকায় নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্তু এবং বর্ষক 5000 টাকা পর্যন্ত সঞ্চয় করন্তু। আজি হি 1800-3456-718 কিংবা 1912 রে যোগাযোগ করন্তু।
4: হে প্রভু, এ মাসরে বি এতে ইলেকট্রিক বিল কেমিতি দেবি?
0: আরে রাজু ভাই, পিএম সূর্য ঘর যোজনার ইউএলএ মডেল থাও থাও তোর এত চিন্তা কাহি কি যে? মু তো মো ঘরে সোলার লাগাই দেলিনি, বিজুলি বিল টেনশন রু মু পুরা মুক্তি।
4: সতরে ভাই?
0: হ্যাঁ ভাই, মাত্র 1875 টাকা রে, পুনি এথিরে বার্ষিক 5000 টাকা পর্যন্ত বিজুলি বিল রে সঞ্চয় হবো, তা সহ 5 বর্ষ যায় মেইনটেনেন্স খরচ বি নাহি।
5: আজ্ঞা হ্যাঁ, আজি হি অধিক সূচনা পাই নিকটস্থ বিদ্যুৎ কার্যালয় অথবা 1800-345-718 রে যোগাযোগ করন্তু।
6: হ্যালো,
7: হ্যাঁ দত্ত আজ্ঞা নমস্কার।
6: নমস্কার,
7: মু সুবল কুমার সাহ কোদিনি গ্রাম পোস্ট মন্ডি ভাইয়া বিয়েপুর জেলা বরগর আজ্ঞা।
6: সুবল ভাই এবে
7: দত্ত আজ্ঞা কেমতি অছন্তি?
6: মু ভালো আছি, আপন সুস্থ থিবে নিশ্চিত ভাবে।
7: একদম বড়িয়া, মস্ত বিন্দাস বড়িয়া আছো আজ্ঞা।
6: মাঝে আপনকর দেহ খারাপ থিলা?
7: দেহ খারাপ থিলা, এবে টিকে ভালো আছি আজ্ঞা। আচ্ছা, সব টিকে ভালো আলিন,
6: ভালো রে রহন্তু। তবে আপনকর যে সব কাম চাষবাস
7: ঠিক চলি যায় আজ্ঞা?
6: অনুমান করি পারতে চাষবে মানে যে হেই পারিব না নাই, ঠিক ভাবে চাষ হব না নাই
7: আজ্ঞা? যেটা এলিনোর তো প্রভাব পড়া বলে সে তার উল্টি হলা, বর্ষা বি বহুত পরিমাণে হলা আর চাষ কার্য বি বহুত বড়িয়া সম্পাদন হয়ে যায় আজ্ঞা, ধান তো বড়িয়া হয়েছে আজ্ঞা।
6: আচ্ছা, তবে বর্তমান সুদ্ধা যেত আপন মানে আশা করছেন নিশ্চিত ভাবে আমার চাষী ভাই মানে সফলতা পাইবে?
7: আজ্ঞা আজ্ঞা,
6: কোন শুনেবা আপনার হেলাবার পেতা কার্যক্রম?
7: আজি গীতটি শুনমা আজ্ঞা, আমার হিন্দি ফিল্ম র গঙ্গা যমুনা সরস্বতী র সাজন মেরা উসু পার হে গীতটা শুনে দেবে আজ্ঞা।
6: তাহাকে উৎসর্গ করিয়া পাই চাহান্তি?
7: উৎসর্গ তো সেতেল আপনাকে দত্ত আজ্ঞা।
6: ধন্যবাদ,
7: ধন্যবাদ আজ্ঞা। তারপরে সুতান কর্ণাটিকে নেমা হরেশ কুমার পুরা, যশন্ত পাইক, করন্তানি সাহু, আহরি একটি বারিপদা শুনুথিবা সব সুতান গোটে রেখেলা দত্ত আজ্ঞা।
6: ঠিক আছে, তবে সুবল ভাই আপনার পছন্দ র গীত আমি শুনাউছু, ধন্যবাদ।
7: ধন্যবাদ স্যার, রহুছি, নমস্কার।
6: নমস্কার।

0: আমার শ্রোতা ভাই ভৌণী তথা চাষী ভাই মানুষ শুভেচ্ছা ও নমস্কার। আরম্ভ করিবা আজিকার চাষবাস কার্যক্রম।
1: হ্যাঁ বড়াই, আজ গুড়ায় কথা হবার অছি বুঝল কি? আগে আস টিকে ভজন শুনিবা, তারপরে কথাবার্তা যা।
0: মহাপ্রভু জগন্নাথ ডাকিবা।